খামরিমো মতুনছি তুমকুং তুমলা থুপি আরেসা আডন কা আলোধু ঝুঙানবু গুন রেন রেঙু সং ইন কসু আছে থেও সংরিম গো পেমাল হামু রংমিৎসা সুমদিং লম লম সুমসু ফুদিং মো ও মিডোমিপ গ্য নেৎসা কতি সামথাপ তি তুর কুক মিটার ব্যান্ড টন থক কাত গ্য ফুলি সা ফুলি কিলো হর্চ আরে নুমবংসু গংতুকসা নাপমুনসা মতুনছি তুমকুং তুমলা থুপি রিলম জগবামো থুপি আরি রিম এফ এম কনসন জঙ্গা গ্য কাত সাসাম মেগা হর্চ লিপকা নিউজ অন এ আই আর এপ খালা নিনং খুসে নিমো মতুনছি পোহরতাক নামকুর টুনঠক নিয়ে গ্য সামসা ফলি থেপ তরক উন নাম গ্লুন লাবোসা ছ খা কাতসা নিয়েত ওলোম দো মিগদুম নামকুর টুনঠক নিয়েসা নিয়ে থেপ তরক জুন লাবোসা ছ কুকিয়ক সুরং পুঞ্জিং সেয়াগম আতেত বাকা নাপমনসা তজত ফ্লিসা ফেত খিউনবু কায়ুসা স্টিডিউসা চুগেনন দামো আলংগো থুপি আরিরিম নাহান লুংফ্রিটলং রেনসংসা কমদংকা নলাজং দো বমসা পুনল ফুদেতমো বমপন রেন নর্দিন রংকিপসা অমনিমকা সেনং ও হানফ্রনবু বমসা পুনল আরি

Lungmending pohim lasori fungha tubungang kopmo hangnero ye paru lorik akhepsum la abotse samlo sammepa kemsik yakthong hangre eku ikla o Allah adangba adang malumo tangsa sapching sip tundung la patta sapching re thamingwa Pradhan Mantri Fasal Bima Yojana ya yakthong bemo pa mani bhagra ma tumihang jese tangsep wa ningsik re nam bi o Kepsum Kon Timbe Patum Ya Ningsik Kin Lothik Yek Panu Yomelungba Yambe U Hik Singeang Wabata Ingpung Kon Ningsikin Temen Lajiba Matumihang Tutu Narendra Modi Re Yeni Thik Yet January Lava Tongbe Henching Nechi Tibung Ang Tuksile Lajiba Yan Gon Bahare Noare Lagi Hik Tu Angwe Kon ani kerekle tha inge waba epan timin lajiba tencha o nugi person ya miha yanghon loko mehom sinang mewa khelle chugule ma tumi hangre khuni nu sangre tarapu kon thimbe in hik tuangwa kon thimbe isik yanghom bahare lagi jese tangsep ningsik mejugu ang kha kolle thim isik khuni tangsep yang mebrisi Konning sik sigang, yorik parikpa jahaha, miaktusi angwa, kaken isik yangkom baha kuni, tongin, yangnim petla ang, samit, wahid, namlang le petlandu, yamu, jese pokwa, tukma, ta ang, tong, puma, misuk nengra, tangsep yang mikhusu, konning sikile, yuksik tarap te, কতুবে ফেলে কলে ইউকসিং তারাপ ও ইয়াংগম বাহা তাংসে মেমাসি ইয়ম খুনি কুসং চিগু ওয়াহা ও গপচুক মাং ইয়রিক নুলে ইয়রিক তং লপ মাগি বুংবা ইয়ামবে ও বাংলা পিরুসি আংওয়া ইউকফোরে কন্নিং সিক ইসিক ইয়রিক নুলে ইয়রিক গুন্ধে খা কন ইয়ান ঘন লক কো লাপ মাসুক লগি রবা তারাপ ইউখু আংওয়া হিকিরিকি কন থিমবে ইন তগি এ উইরে Kuramlo o waegra, allo, tongbe henching netchi nibungang kotna, ningsekin chibet timjongwa pokeang, kudopma Ministry of Agriculture and Farmers Welfare re kuramlo o punglapot, kuyemo, togi heki kerekle, yanglum him lamba yang singnat menghusun, allo, atin yanggombele abange kusira isik yanggon singnat lo masuktu, kon lokin, কামরং মেপমারে লাগি ইয়রিক পোয়কিহা ইয়ানঘন লকলে কে তুসি আংওয়া থিম্বে ইন কুসাং লমারে লাগি ইয়াংলুম ফো নু লুম ইউক ফো নু খামগু ইউক ফো নেপমং ফকতং তংনে সি আং ইয়াম্বক চুকসির পছি কমো থিকনেছি ইয়াংলুম হিমহা পাতুং সিং কমার্শিয়াল ব্যাংকস কর্পোরেটিভ ব্যাংকস রিজনাল রুলার ব্যাংক ওগেরাহা মেওয়া আল্লা কোনো থে পা মাকু তুমি ফেলে কমু হা হাছি ইয়ানঘন সামদাং চকমেম্বু বা ইয়াম্বকু কেয়াগি গর কন লাভো ইন আকিরি কাংসাং হুকাপ মেতুমলু আখেপসুমল আবচে তাংসা সাপচিং চুরে আল্লা কন সাপচিং ইগাং ইয়মো আং খেমলা বা খেমলামা লুমো সামে গেন সামলো তুন দুমবেরা পছিগে সামে পা হাংয়ম্বু খেমসিক ইয়াকথুংরে এ কু ইকলা ও সামলো ইন খেপসুমাং সুখ সুখ নিংওয়া তামসুমলু